Kunthari. কণ্ঠে মোহর সুর দিও প্রভু, গাইবাক তুম গীতি মন মোর তুম পাদ তলে রহু, হৃদয়ে ভকতি দিও মহাবাহু। তুমরি ভাবনা অরচনা বিনা নাহি মোর আনগতি, গাইবাক তুম গীতি। ক্ষীরচন্দ্র পঠালক রচনা, গাইছেন অনিতা গোস্বামী।

সত্যপথ। সত্যপথ আউ ধর্মপথ মোতে দেখাই দিও হে নাথ, তুম সেবা পূজা তুম অরচনা হেউ মো জীবন ব্রত। এ স্বপন মোর সার্থক হেউ, হসি উঠু এ জীবন। গীতা মিশ্রকে এই রচনাকে কণ্ঠে সজাইলে কেশবচন্দ্র রাউত। পরবর্তী কণ্ঠশিল্পী অলেখ চন্দ্র সামল, শিল্পী কণ্ঠে রুদ্রপ্রসাদ মহান্তি রচনা। তুমরে মধুর সুরে সুরে উঠু অন্তর বীণা বাজি, সারা জীবনর গৌরব গুমান সবু আজি যাও হজি, সবু আজি যাও হজি।

তুম শুভ নাম সুমরি সুমরি সঙ্গীত মোর কণ্ঠ যাও ঝরি তুম দিব্য রূপ লভি দর্শন দুই আখি যাও ভিজি অন্তর বিনা বাজি। রুদ্রপ্রসাদ মহান্তিঙ্ক এই সুন্দর ভক্তি রচনাকু কণ্ঠরে সজাইলে অলেখ চন্দ্র সামল। পরবর্তী ভক্তি গীত গাইছন্তি সুবাস দাস। শিল্পীঙ্ক কণ্ঠরে বৈষ্ণব পাণিঙ্ক রচনা। ডাকি ডাকি কণ্ঠ গলা সুখী আউ নপারিবি ডাকি এনিকি

0: শ্রোতাবন্ধু কার্যক্রমের শেষে শুনলে সুচিত্রা মহাপাত্রঙ্ক কণ্ঠরে অসিত কবিঙ্ক রচনা। এইটি রাখুছি শ্রোতাবন্ধু, আজির ভক্তি গীতর আমার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি অনুচিন্তা। আমার পরবর্তী কার্যক্রম শুনিবা আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি রত্নাকর চয়নী।

0: শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলে প্রথমে আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর, সময় বর্তমান সকাল 7টা। আজ সারা দিনের আম কেন্দ্রর প্রসারিত হওয়া কিছু কার্যক্রম সম্পর্কের শ্রোতা বন্ধু আপনার অবগত করাছু। আজ সকাল 7টা 25 মিনিটে শুনবে পুরোনা ওড়িয়া কথাচিত্র গীত, পরে পরে সকাল 7টা 40 মিনিটে প্রচার করব ভক্তি গীত, সকাল 8টা 30 মিনিটে প্রচার করব পুরোনা হিন্দি কথাচিত্রর গীত, সুগম সঙ্গীত শুনবে সকাল 8টা 45 মিনিটে, বিবিধ ভারতী কার্যক্রম শুনবে আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর সকাল 9টায়, কিছু ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রকে নিয়ে কার্যক্রম গীতাঞ্জলি প্রচার করব দিন 10টায়, লোকগীত শুনবে দিন 11টায়, সুগম সঙ্গীত শুনবে দিন 11টা 30 মিনিটে, পুণিথরে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করব আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র দিন 12টায়, এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কার্যক্রম প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর দিন 12টা 30 মিনিটে, পুণিথরে শুনবে বিবিধ ভারতী কার্যক্রম দিন গোটায়ু, অপরাহ্ন 5টায় শুনবে সুগম সঙ্গীত, যুববাণী প্রচার করব অপরাহ্ন 5টা 30 মিনিটে, সন্ধ্যে 6টা 15 মিনিটে শুনবে সন্থ তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 40তম ভাগ গীতটিয়ে কার্যক্রম গীতটিয়ে শুনবে দেশাত্মবোধক গীত সন্ধ্যা 6টা 25 মিনিটে, ওড়িয়া লঘু সঙ্গীত শুনবে সন্ধ্যা 6টা 30 মিনিটে, রাতে 7টায় প্রচার করব ওড়িয়া কথাচিত্র গীত, জেলা হালচাল শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7টা 25 মিনিটে, কার্যক্রম বনানী প্রায়োজিত কার্যক্রম বনানী রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7টা 30 মিনিটে, রাতে 8টায় প্রচার করব হিন্দি কথাচিত্র গীত, ওড়িয়া কথাচিত্র গীত শুনবে রাতে 8টা 15 মিনিটে, ওড়িয়া লঘু সঙ্গীত প্রচার করব রাতে 8টা 30 মিনিটে, রাতে 9টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর রাষ্ট্রীয় প্রসারণের শুনবে সঙ্গীতর অখিল ভারতীয় কার্যক্রম আকাশবাণী দিল্লির রাতে 10টায়। শ্রোতা বন্ধু, ইয়ে থিলা আজর আমার কিছু কার্যক্রমর সূচনা। আমার পরবর্তী কার্যক্রম শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর প্রথমে আঞ্চলিক সংবাদ, পরে আমার স্বাস্থ্য কার্যক্রম এবং পরে পরে শুনবে ওড়িয়ার সংবাদ, কিছু সূচনা এবং বিজ্ঞাপনের প্রসারণ পরে আমার পরবর্তী কার্যক্রম শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আঞ্চলিক সংবাদ শুনিপারিবে টিকিয়ে পরে।

কথাচিত্র অনাদি রুসুনি লিখিত, শৈলেন্দ্রঙ্ক রচনা এবং শঙ্কর জয়কিষণক থিলা সঙ্গীত। গীতটির কণ্ঠ থিলা মুকেশকর। শুনে লিখিছি পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত। শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হেউছি এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্জকে এবং প্রসার ভারতের মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে। সময় বর্তমান আমার পরবর্তী কার্যক্রমর, শুনিবা সুগম সঙ্গীত। কার্যক্রম আরম্ভ করিবা দেবাশিষ মহাপাত্রঙ্ক কণ্ঠরে এই গীতরূপ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

কার্যক্রমের শেষে তৃপ্তি দাসকে কণ্ঠে শুনিলে সুগম সঙ্গীত। শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হলা সুগম সঙ্গীতর কার্যক্রম। শুনুছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতের মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে। সময় বর্তমান সকাল 9টা। শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর।

0: মনরে আনিলু নিম্বর ভাবনা মনরে আনি
1: মন্ত্রীবর
0: মনকু কহিলা মন হই যা
1: অস্থির জয় গোবিন্দ গোবিন্দ বন মালি গোবিন্দ রাম রাম নবীন সুন্দর হরি আরত নাশন
0: প্রেম ভক্ত ক্রুর প্রেম হইগলা
1: কহিলা
0: রে রাম কৃষ্ণ অবতার পৃষ্ঠ দৃষ্ট আনিবা পৃথিবী রে জমল
1: আচ্ছা আচ্ছা
0: যাও শীঘ্র সজ হয়ে যাও
1: দর্শন করি বুঝাও
0: নাথ দর্শন করি
1: আচ্ছা
0: কোন বলে কলে
1: হ্যাঁ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইপাই মু সেতবেলে মু বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, নমস্কার, জয় জগন্নাথ। যুবমানীর এক নূয় অধ্যায়ে আপনার স্বাগত করছি, আপনার রেডিও সাথী জ্যোতি। তাহলে বন্ধু, চলন্তু আমার ডেরি নকরি আরম্ভ করে নেওয়া আপন সমস্ত প্রিয় কার্যক্রম যুবমানী।

0: বাহারে ও সময় সময় জিভ পদা কু বাহারে
1: অংশুঘাত আক্রান্ত প্রাণী তুরন্ত থা ছাই স্থানান্তরিত করতু প্রচুর থা পা পিবা দেওয়া সহ নিকটস্থ প্রাণী চিকিৎসক পরামর্শ করতু
0: অধিক জাঁয়া টোল ফ্রি নম্বর 1962 কিংবা 1553 রে যোগাযোগ করতু
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ওড়িশা সরকার
2: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি মাত্র গোটিয়ে ক্লিক রে আরে বাহ
3: हर घर में कई कहानियाँ होती हैं, कुछ पुरानी यादें, कुछ नए लम्हे, हर दीवार हर कोना दास्तां बयां करता है।
4: और इन पलों की मजबूत नींव है चेटिनाड सीमेंट का मैक्स ग्रिड सीमेंट, 64 सालों की बुनियाद के साथ। चेटिनाड सीमेंट, अ परफेक्ट कंक्रीट चॉइस फॉर योर होम।
5: শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম যুববাণী যুববন্ধু মানুষ কার্যক্রমটি প্রযোজনা করে সিদ্ধশঙ্কর মহারণা উপস্থাপনের জ্যোতি কুমারী বেহেরা আকাশবাণী ব্রহ্মপুর সময় সন্ধ্যা 6টা হওয়া যাচ্ছে শুণবা হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি টিকিয়ে পরে

শ্রোতা বন্ধু আজির কার্যক্রমকে প্রযোজন এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি নিহার বাড়া পট্টনায়ক এবং মু বিজয়লক্ষ্মী পত্রী আজ বিদায় দিও রহুচু নমস্কার।

শ্রোতাবন্ধু, এ পর্যন্ত কার্যক্রম শুনুলে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর, সময় রাতে 8টা। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহর্জ যোগে। শ্রোতাবন্ধু, আমার কার্যক্রম একা সময়ের প্রসার ভারতীয় মোবাইল অ্যাপ জরিয়ে নিউজ অন এআইআর তাছাড়া আকাশবাণীর লাইভ স্ট্রিমিং অ্যাপ জরিয়ে মধ্যে প্রসারিত হচ্ছে। এথর আসন্তু শুণবা কতটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথম গীতটি নেছু পঙ্কজ উদাস এবং অনুরাধা পড়ুয়াল মিলিত খণ্ডের চলচ্চিত্র গওয়াহী।